বৈশাই তুষ্ঠর কান্দ তাই সরমীয় আমার মিয় দো বৈশাই তুষ্ঠর কান্দ।